শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 27 আগস্ট বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বেশ কয়েকটি মিত্রদেশে পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন যে ইরানের বিরুদ্ধে আপাতত নতুন কোনো হামলা চালানোর সম্ভাবনা নেই। মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস একজন মার্কিন কর্মকর্তা ও অন্য একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রচার করে। সোমবার ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন ঘোষণার পর এই প্রতিবেদনটি প্রচার করা হয়েছে। তেহরানের উপর সামরিক হামলা থেকে দৃশ্যত অর্থনৈতিক চাপ প্রয়োগের দিকে ওয়াশিংটনে সরে আসার প্রতিফলন ঘটছে এই পদক্ষেপে। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রুবিও ইঙ্গিত দিয়েছেন ইরানের বন্দরে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজগুলোর উপর মার্কিন নৌ অবরোধের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করছে ওয়াশিংটন। প্রতিবেদনে অপর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এই নীতি অন্তত নভেম্বর মাসে নির্ধারিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। নতুন একটি সামরিক অভিযানের বিষয়টি যখন আবারও বিবেচনা করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে এটা হচ্ছে আরেকটি ইঙ্গিত যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং অন্তত আপাতত এর অবসান তিনি চাইছেন। ইরানের সাথে ব্যবসায় জড়িত এমন কোম্পানি ও ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন ওয়াশিংটনের পদক্ষেপের সমালোচনা, যেখানে তিনি করেন আন্তর্জাতিক আইনে এই পদক্ষেপের কোনো ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন যে অবৈধ ও একতরফা এই নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা চীন করছে। তিনি আরও বলেন ইরানের সঙ্গে বেজিংয়ের সহযোগিতা আন্তর্জাতিক আইনের কাঠামোর আওতায় পরিচালিত হয় এবং এতে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া উচিত নয়। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই পদক্ষেপ ঘোষণা করার পরপরই চীন তাদের প্রতিক্রিয়া জানায়। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ইরানের আর্থিক সংযোগের বিরুদ্ধে একটি অর্থনৈতিক হামলা চালাবে। বেসেন্ট সতর্ক করে দিয়ে বলেন যে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা এখনও চলছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তাদের প্রধান আসিম মুনির ইরান সফর করেছেন। মুখ্য এই মধ্যস্থতাকারী ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাব এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই। সেনাবাহিনী বলেছে উত্তেজনা ছড়িয়ে পড়া কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে তারা আলোচনা করেছে। হরমুজ প্রণালী পরিস্থিতি এবং সংঘাতের দ্রুত সমাপ্তি টানা নিয়েও তারা কথা বলেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই সফরে যোগ দেন। তিনি বলেছেন উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং বৈঠকটি যে ইতিবাচক ইঙ্গিত প্রদানের মধ্যে দিয়ে শেষ হয়েছে তার উল্লেখ করে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার আভাস তিনি দিয়েছেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস সমিতি আইসিআরসি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিয়ে দ্রুত বিধিমালা প্রণয়নের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে। মানুষের সম্পৃক্ততা ছাড়াই লক্ষ্যবস্তু নির্বাচন ও হামলা চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে এসব অস্ত্র ব্যবস্থা নৈতিক ও অন্যান্য উদ্বেগ সৃষ্টি করছে। এগুলো নিয়ন্ত্রণ করা নিয়ে আলোচনা চলমান আছে, তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার লড়াইয়ে এরকম অস্ত্র ব্যবস্থা ইতিমধ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ ও আইসিআরসি বলেছে, আমরা এখন একটি নৈতিক সীমারেখা অতিক্রম করার বিপজ্জনক রকম কাছাকাছি পর্যায়ে চলে এসেছি, যা হচ্ছে যন্ত্রের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মানুষকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা। সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ সহ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক একটি দলিল অবিলম্বে অনুমোদনের আহ্বান জানিয়েছে তারা। আইসিআরসির একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন যে বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাতগুলোতে ক্রমবর্ধমান অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আরও বেশি গতিতে এবং ব্যাপক পরিসরে ব্যবহৃত হচ্ছে। ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে তিনি আসন্ন সংকটের তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন। ওই কর্মকর্তা আরও বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দেশগুলোকে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য নয় তা নির্ধারণ করতে হবে এবং এ ধরনের অস্ত্র যাতে তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। ফুকুওকা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বুধবার 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার মধ্যে দিয়ে জাপানের কিছু অংশকে আরও একদিন বিপজ্জনক তাপ প্রবাহের মোকাবিলা করতে হয়। ফুকুওকা বিমানবন্দরের তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি। অন্যদিকে দাজাইফু শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি। পশ্চিম জাপানের আরও কয়েকটি স্থানে তাপমাত্রা 39 ডিগ্রির উপরে রেকর্ড করা হয়েছে। জুলাই মাসের শেষ দিকে আঘাত হানা শক্তিশালী এক ভূমিকম্পের প্রভাব এখনও কাটিয়ে উঠতে না পারা কুমামোতো জেলার কিছু অংশে প্রচণ্ড তাপপ্রবাহ আঘাত হেনেছে। ইয়াতসুশিরো শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি এবং কুমামোতো শহরে ছিল 38.9 ডিগ্রি। জাপানের 47টি জেলার মধ্যে 37টিতে বুধবারের জন্য হিট স্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা বলছেন লোকজনের উচিত হবে এয়ার কন্ডিশনার ব্যবহার করা এবং পর্যাপ্ত পরিমাণে পানি ও লবণ গ্রহণ করা। পশ্চিম জাপানের কাগাওয়া জেলার ধান চাষিরা সাম্প্রতিক বৃষ্টিপাতের অভাবে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন। ফুজিমোতো মাসায়োকি হিগাশি কাগাওয়া শহরে প্রায় 2.4 হেক্টর জমিতে ধান চাষ করেন। তিনি বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে পানির অভাবে তার কিছু ধান খেত শুকিয়ে গেছে এবং ধানের শীষগুলো বাদামি হয়ে গেছে। বৃষ্টিপাতের অভাবে ধান খেতে সরাসরি পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং কৃষিকাজে পানি উত্তোলনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী মাসের শেষে ফসল কাটা শুরু হওয়ার কথা, কিন্তু ধানের গাছগুলো পর্যাপ্ত পরিমাণে বাড়েনি এবং কিছু খোসা খালি রয়ে গেছে। ফুজিমোতোর ধারণা বর্তমান পরিস্থিতিতে তার ফসল প্রায় 40% কমে যাবে। সেচ পুকুরের পানির স্তর অত্যন্ত নিচে নেমে যাওয়ায় এই পরিস্থিতি অব্যাহত থাকলে ফসলের পরিমাণ আরও কমে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। ফুজিমোতো বলেন তিনি শুধু অবশিষ্ট পানি অল্প অল্প করে অন্যান্য কৃষকদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। বন্ধুরা, আজও হবে ফান, একসঙ্গে জাপানি শেখার আনন্দে।
0: আজ আসরের 26তম পার্ট। এতে আমরা শিখব কিভাবে জাপানিতে একাধিক অনুভূতি এক বাক্যে প্রকাশ করা যায়।
1: আমাদের এ আসরের প্রধান চরিত্র তাম জাপানে পড়তে এসেছে ভিয়েতনাম থেকে। সে এবং একই বাড়ির অন্য দুজন বাসিন্দা মিয়া এবং কাইতো রোবট বাড়িওয়ালি হারুসানকে নিয়ে আজ একটি পার্কে এসেছে ওহানামি উপভোগ করতে। ওহানামি হচ্ছে বসন্তকালে স্বল্পকালের জন্য ফোটা চেরি ফুলের নৈসর্গিক সৌন্দর্য অবলোকনের প্রথাগত উৎসব। এ সময় চেরি ফুল ফোটা পার্ক ঘুরে দেখা ছাড়াও লোকজন চেরি গাছের নিচে বসে পানাহার করে থাকেন। তাম ও তার বন্ধুরা একটি চেরি গাছের নিচে মাদুর বিছিয়ে বসে পড়ল।
0: তাদের মধ্যে কি কথা হচ্ছিল তা জানতে চলুন শুনি আজকের 26তম পাঠের স্কেট।
2: お弁当だよ。僕が作ったんだ。どうぞ。
3: 綺麗。すごい。いただきます。この卵焼き、甘くて美味しいです。
4: カイトは本当に料理が上手だね。
2: 僕、シェフになりたいんだ。
4: いいね。
0: এবার প্রতিটি সংলাপের অর্থ জেনে নেয়ার পালা।
1: বিছানো মাদুরের মাঝখানে একটি বক্স লাঞ্চ খুলে কাইতো বলল,
2: お弁当だよ。
0: এই যে বক্স লাঞ্চ।
2: 僕が作ったんだ。どうぞ。
0: আমার বানানো খাবার খেয়ে দেখুন প্লিজ।
1: সুসজ্জিত খাবার দেখে মিয়া মুগ্ধ হয়ে বলল,
3: কিরে
0: কি সুন্দর।
1: সুন্দর সাজানো বক্স লাঞ্চ দেখে তামো অবাক হলো।
3: すごい
0: দারুন।
3: いただきます
0: খেয়ে দেখি।
1: তাম প্রথমে জাপানি অমলেট খেতে আরম্ভ করলো।
3: この卵焼き甘くて美味しいです。
0: এই জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।
1: মিয়া বলল,
4: কাইতো ওয়া হন্তোনি রিওরি গা জোজু দা নে।
0: কাইতো, আপনি আসলেই খুব ভালো রাঁধতে জানেন।
1: জবাবে কাইতো জানালো,
2: বোকু শেফু নি নারিতাই দা।
0: ভবিষ্যতে আমি শেফ হতে চাই।
1: মিয়া মাথা নেড়ে বলল,
4: ই নে,
0: সে তো খুবই ভালো কথা।
1: কাইতোর মধ্যে প্রতিভা আছে বটে।
0: আজকের মূল বাক্য হল জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।
3: この卵焼き甘くて美味しいです。
0: এই বাক্যটির গঠন রীতি বুঝতে পারলে আপনি নিজের অনুভূতিগুলো জাপানিতে এক বাক্যে সাজিয়ে বলতে পারবেন। সবার আগে চলুন দেখি মূল বাক্যটিতে কি কি আছে।
5: この卵焼き
0: মানে হল এই জাপানি অমলেট। এখানে
5: 卵焼き
0: মানে হচ্ছে জাপানি অমলেট, যা সচরাচর বক্স লাঞ্চের একটি পার্শ্বীয় পদ হিসেবে থাকে।
5: আমাকতে
0: কথাটির মূল শব্দ হলো একটি ই বিশেষণ, আর তা হলো
5: আমাই
0: বা মিষ্টি স্বাদের, আর
5: ঐশি
0: মানে হলো সুস্বাদু। আজকের পয়েন্ট হলো দুটি বা তার চেয়ে বেশি বিশেষণ পদের ভাব একটি বাক্যের মাধ্যমে প্রকাশ। বিশেষণ যদি হয় ই বিশেষণ, তাহলে এর শেষ ভাগে থাকা ই অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন
5: খুতে।
0: আজকের পাঠে যখন
5: আমাই
0: বিশেষণটি
5: ঐশি
0: বিশেষণের সঙ্গে যুক্ত হয়েছে, তখন
5: আমাই
0: হয়ে গেছে
5: আমাকতে,
0: আর তারপরে বসেছে
5: ঐশি,
0: তাহলে পুরো কথাটি দাঁড়ালো
5: আমাকতে ঐশি।
1: এবারে শুনে শুনে শব্দ করে বলুন।
0: এবার একটি পার্ক সম্পর্কে অনুভূতি প্রকাশ করা এক সংলাপ শুনি।
6: উয়েনো কোউয়েন দো দেশিতা কা?
7: হিরোকুতে কিরেই দে তোতেমো ইয়োকাত্তা দেসু।
0: কথাগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
6: উয়েনো কোউয়েন দো দেশিতা কা?
1: উয়েনো পার্ক কেমন লাগলো?
5: উয়েনো কোউয়েন
0: হলো উয়েনো পার্ক, টোকিও নগরীর একটি বিখ্যাত ও বড় পার্ক।
5: どうでしたか?
0: マネ、ケモンレゲチェバケモンチロ。アッタッ、ゴテジャワビショエルオノブティジャンテチャワープロスノエティ。
7: 広くて綺麗で、とても良かったです。
1: エタ、ジャモンボロ、テモニシュンドル、クッバロレゲチェ。
5: 広くて。
0: カタティル、ムールショブドチロ、イビシェション。
5: 広い。
0: マネ、ボロバコラメラ。পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এটির রূপান্তর ঘটেছে আর পরের বিশেষণ
5: কিরেদে
0: আসলে একটি না বিশেষণ
5: কিরেনা
0: যার অর্থ সুন্দর বা পরিচ্ছন্ন কিন্তু এটিও আবার এর পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণে রূপান্তরিত হয়েছে লক্ষ্য করুন কোনো না বিশেষণকে পরবর্তী বিশেষণের সঙ্গে যুক্ত করার সময় এর না অংশটি বাদ দিয়ে সেখানে জুড়তে হয়
5: দে
0: সবশেষে আছে
5: とても良かったです。
0: অর্থাৎ খুব ভালো লেগেছে।
1: বন্ধুরা শুনে শুনে শব্দ করে বলুন।
5: 広くて広くて綺麗で広くて綺麗でとても良かったです。
0: আচ্ছা এবার অন্য অনুভূতি প্রকাশ অনুশীলন করা যাক। মনে করুন আপনি বলতে চান জাপানের ট্রেনগুলো হচ্ছে সময়ানুবর্তী আর সুবিধাজনক বটে সময়ানুবর্তী কথাটির জাপানি
5: সেইকাকুনা
0: এবং সুবিধাজনক হচ্ছে
5: বেনডিনা
0: খেয়াল করেছেন তো দুটোই কিন্তু না বিশেষণ চেষ্টা করুন এবার বলতে
2: সেইকাকুদে বেনডি দেসু নে
0: আজকের বোনাস বাক্যটি কাইতো বলেছিল বক্স লাঞ্চ খুলে মেলে ধরার সময় কাউকে কিছু সাধার সময় বলতে হয় মানে প্লিজ নিন আসলে এটা অনেক কাজে ব্যবহার করা যায় যেমন অন্যকে কোনো কিছু খেতে বলা সম্মান দেখিয়ে কোনো কাজ আগে করতে বলা বা এমনকি তার প্রাপ্য কোনো কিছু দেওয়ার সময়ও এটি বলতে হয়
1: শ্রোতা বন্ধু আপনাদের পালা এবার শুনে শুনে বলুন
5: どうぞ。
0: エポジャエアレクバシュンボアチケルスケイト。
2: お弁当だよ。僕が作ったんだ。どうぞ。
3: きれい。すごい。いただきます。この卵焼き、甘くて美味しいです。
4: カイトは本当に料理が上手だね。
2: 僕、シェフになりたいんだ。
4: いいね。
8: ハルさんの知恵袋。
1: エバー、ハルさんへのパラモシェルジュリー。アジ、コタハベ、チェリーフレ、ノイショルギクションドジョ、ウポボゲプロタ、オハナミ、ションポッケ。
0: আসলে সাকুরা মানে চেরি ফুলের সৌন্দর্য নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না বসন্তের ক্ষণস্থায়ী এই ফুল ফোটে মাত্র দিন দশেকের জন্য মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে জাপানের দক্ষিণ থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে উত্তরে গিয়ে শেষ হয় দেশের মধ্যভাগে থাকা টোকিও অঞ্চলের লোকজন চেরি ফুল অবলোকন করতে পারেন মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে কোন তারিখে দেশের কোথায় চেরি ফুল ফুটতে পারে এবং কোন অঞ্চলে বর্তমানে প্রস্ফুটিত অবস্থায় আছে তার পূর্বাভাসও দেওয়া হয়ে থাকে গণমাধ্যমগুলোতে
1: লোকজন সাধারণত কোথায় ওহানামি করতে যান তাও বলে দিন দিদি
0: আপনি তো জানেন কাছাকাছি থাকা পার্কে এবং দুপাশে সারি সারি চেরি ফুলের গাছ থাকা রাস্তায় লোকজন চেরি ব্লসম দেখতে যান টোকিওতে চেরি দর্শনের সবচেয়ে বিখ্যাত স্পটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উয়েনো পার্ক এবং শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেন কিন্তু আপনি জাপানের যেখানে যান না কেন চেরি ফুল উপভোগ করতে পারেন কোনো কোনো এলাকায় রাতের বেলা চেরি গাছে আলোকসজ্জার ব্যবস্থাও থাকে তখন সেটা মনে হয় যেন বাড়তি পাওনা শ্রোতা বন্ধু কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা
1: জানাবেন কিন্তু আর আগামী আসরেও সঙ্গে থাকবেন আশা করি